0: এই আকাশ মানে গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠান।
1: মইনাহঁত, সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠানত আজি তোমালোকক এটি বাংলা গীত শিকাবলৈ লোৱা হৈছে। গীতৰ ৰচনা তথা সংগীত ডি এল ৰয়ৰ। তোমালোকে প্ৰথমতে গীতটি লিখি লোৱাচোন।
2: ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরছে শুনো, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে

স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ফির সে শুনো, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে। ফিরতে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ।

ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ? ফিরছে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি, ও মা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে।

0: জন্ম যেন এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
0: প্যারে বচ্চো, এ বাংলা গীত ম্যায় অর মেরে সাথী শ্রী ফারুক পহলে গা কর সুনায়েঙ্গে অর উসি ধুন মে তুম সব গাওগে, শুনো।

রুদ্র বড়ুয়ার কণ্ঠকীর্তি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ।

মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটোপলৰ নির্ভরযোগ্য বাতৰি হৈতে আমার ওয়েবসাইট akashvani.gov.in নতুন ভারত নৰূপত আকাশবাণী।

অপর্ণা দত্ত চৌধুরীর কণ্ঠৰ গীতি শুনিলে। শ্রোতাসকলে গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। এবার শুনাবলৈ লৈছো অসীম কুমারৰ কণ্ঠৰ এটি গীত, গীতিকার ফজলুল করিম, প্রযোজনা জিতেন দেৱৰ।

0: রং লাগে আকাশে বতাহে গছর ডালে ডালে, রং লাগে প্রতিজন অসমিয়ার মনের কুহে কুহে, বহি প্রকাশ ঘটে রঙেরে উপসা রঙালী বিহুর পয়ভরে।
1: কিন্তু এই বিহুত সবাতোকৈ আদরের সম্পত্তি হল বিহুয়ান। গুরুঘরলৈ জ্যেষ্ঠজনলৈ বছরের প্রথম দিনা ভক্তি সন্মানেরে আগবঢ়া বিহুয়ানখনির মূল্য আন একুরেই তুলনা নহয়।
0: আর তুলনা নহয় সেনায় দিয়া বিহুয়ানখনির। তাহানিতে কোন চেনেহিয়ে কোন সেনাইক মরমর দিক দি চেনেহর বাণী বই ফুলাম বিহুয়ান দিলে, তাকে লৈ আরম্ভ হল ন জুড়িয়া জীবন। হে হে বিহুয়া ডেকায় গালে,

0: পরিধি হয়ে পড়িল অধিক সংকুচিত। ধর্মীয় আচার নীতি, জাত কুল, বংশ মর্যাদার বিভেদে কোনোবা ডেকার চেনেহীর বাবে অনা হাতর কপৌ ফুল হাততে শুকুয়ালে। চেনেহর বিহুয়ানখনি দিবলৈ চেক চাই থাকুতেই বিহুর বতর যাও যাও হল। ব্যর্থ প্রেমিকর খুব ফুটি উঠিল বিহু গীত।
1: পাহাড় বগাই বগাই কপৌ ফুল।

0: অন্ধকার, স্তব্ধ হল হুড়িয়া পেপার মাঠ, থমকি হেরাল গগনার গুনগুনি, মলঙ্গিল আখলর ঢোল।
1: আধুনিকতার তীব্রতাটো সামন্তযুগীয় ধ্যান ধারণাকে সাবতি থকা অসমীয়া জীবনলৈ আহিল চরম বিসঙ্গতি। সৃষ্টি হল শ্রম বেশি খুব এজাক অসমীয়ার, আরম্ভ হল জিয়াই থকার সংগ্রাম। অপরিচিত সভ্যতার তীব্র শোষণত তলমল পৃথিবীত অসমীয়া প্রজায় পরিচিতজনের বাতরি হেরালে।

0: অলং দলং মরিছে রজা রানী আহিছে বিদায় আমার বৰ।
1: রচনা আলি হায়দৰৰ। প্ৰযোজনা কৌস্তুভমণি শইকীয়াৰ।

0: বাপরে বাপ, তুমি তেতিয়াহলে আমাৰ ককা।
1: ককা
2: ককা ককা ককা, দাড়ি চুলি পকা, গাটো যে ফফৰা, চুলিটো অকা পকা।
1: চুপ
2: নুচুপ।
1: হ্যাঁ ককা, নকবা বোপাই হাত।
3: ও, এতিয়াহে লাইনত আহিছা?
1: পুরা লাইনত একেবারে স্ট্রেট ক্লিয়ার, হাই জাম্প, হিলিবিলি হিলিবিলি। এতিয়া সকলো বাদ, বুঝছা? তোমালোকৰ লগত অকমান হাঁহি ধেমালি ফূর্তিকে করো বুলি ভাবিছো।
3: ও জাদুকরি খুড়া, কিনো হাঁহি ফূর্তি করিবা?
1: তোমালোকৰ যি মন যায়

কৃষ্ণ মিজালে গায়কে এসগীত পাশে আবাসিকার নো সরকার ইস্যঘাত ভাবানা থাপাক শর্মা।

চিরাই ইংকয় মেম্বার সাপোর্ট কে লং আফি পাতুমি গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার জোসেফ বিজয় ফান চিফ মিনিস্টার পুয়া ফান সেমি কেপাডেং ফান ফাপন লোক ভবন পেনিসি প্রেস মিট পেন লামথে কে পাকলাং আটেনকে গভর্নর আকে হাই বিজয় ফান আরুনি ফাই ক্রে থম কালিতে বাংসো ফ্রাং এসেম্বলি লং ভোট অফ কনফিডেন্স কে পাহাং আফান থান পাচি নিপন ল স্টেট গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট পেন কেবর ই পেন পাতুমি বাক্সা ডিস্ট্রিক্ট খেতিয়ক পেন কেপামান মেট্রিক টন ইংকয় পেজালাং ইউএসএ ফান এক্সপোর্ট ল বাংসা পুথা খানপারা কৃষি ভবানা লং কেপাডো ইসি প্রোগ্রাম আলং এগ্রিকালচার ডিপার্টমেন্ট কমিশনার সেক্রেটারি অরুণা রাজুরিয়া বাংসো প্রোগ্রাম আরনাটাং পেন ইংপুপন ল বাংসো পেজালাং বাক্সা ডিস্ট্রিক্ট বাং ফারুফো চুটিকি চংহয় আরাত আতুম পেনসি এনপন ল আকাশবাণী নিঙ্কান্থ্রপসি কেপ কেপ্লেং পুথাক আকাশবাণী কোকরাজার সেন্টার পিনি কোকরাজার প্লেনেটেরিয়াম কনফারেন্স হল আলং লুনবারিম ইসি স্পেশাল প্রোগ্রাম পাদপন ল আনারলো পরফাইক্রি ইসি পেন কেচেং বাংসো প্রোগ্রাম আলং বাগুরুম্বা বডো ফক সং গোয়ালপারিয়া লোগো গীত কিলুন পেন আপারটা আসন আসন প্রোগ্রাম পাদপ লখিমপুর ডিস্ট্রিক্ট ঢকুয়াখানা মৌখলি সাপুরিয়া লং নিথম ফাট বিহু কেটালন কার্চো পিনি জুটপ লাংরয়া কুঙালং কেপাডো বাংসো প্রোগ্রাম আলং কাপড়ে কাপড়ে আখা এটুম চেপাংরুমসি পিনিয়াদাব পরফাই কেপ কালচারেল প্রসেশন পাডলো ফাট বিহু আলং ডক্টর ভূপেন হাজরিকা লপেন জুবিন গার্গ আকুমলিন ইংপুপন ল পিনি মাদার্স ডে আর নিল ডেড আলো কাপড়ে কাপড়ে ডেম আলং আসামসি আসাম আলং টা মাদার্স ডে তালন আর চলো আইপিএল ক্রিকেট পাটোয়া যুগ জয়পুর আলং কেপাঠু গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যাল আফান রান থ্রক্সি কেবরা থ্রক্সি পেন পারেম ল পিনি চেন্নাই লং পরফাই কেথম পেন চেন্নাই সুপার কিংস লাপেন্টে লখনউ সুপার জেন্টস লাপেন্টে রাজস্থান আলং আজো পরফাই থ্রক্সিরা আজি টিম পেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু লাপেন্টে মুম্বাই ইন্ডিয়ান সাংবং পাঠুপ পিনি বীরটাকে পানসিং টনিকক ল

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গেবাং লাকে মিডিয়াম ভেবলং মিটার্স ফারুপ থিরা ক্রি সিরা তক বরফো কিলুহার সালং ফারু ট্রক সিরা ইংকরা সিরকে প্লাপেন এফ এম অলং কে ফারু ই সিরা টক বর ট্রক মেগাহার্স পিনিকে আরু আচেকলো নিফাই কে ভমকুরুয়ারনি

0: kaching lum along duma mong me det nang ji oso ka chopathe asar pi maratuma phan duma pachoche det nang ji lapen mong me det nang ji kemesen ajir pojir pia tuma phan duma tirwa vedetsi akeme arta ka vedet au somara tuma phan duma pacho lapen pamong long le det nang ji neng ji bi ekta ইলিলে দুমা আফান কে চোকালি বনতা দুমা সি এফান এ কে চো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপে চো কালি বনতা দুমা সি এফান মে এ কাপে চো
1: লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু Donmarli Aduntu Warenga Birta. Pini Warenga Birta ke Union Bank of India along apprentice Anghoi Akile Suri Sira Paruner Kebra Throk Kebra Pho Kepa Pling Ponjia Phan Kachaneng Ria Lo Hang Pontang Lo Asama Munira Tuma Phan Inghoi Gora Sir Keb Kerai Pi Patolo Bang Phatum Digri Gicharli Tang Ang Thega Lo Kedo Tang Atum Nangji Artan Inkaning Koi Pen Inkoraner Keb Ang bongsi do chot nang ji. Rong ru par lo ke klematum chikloi jon pen sika suri krip ho. Rong supiar lo ke klematum chikloi jon pen sika suri kriner kep la pente. Rong supi ke te ha ar lo ke klematum sika suri inkoi an nong nam long ji. Ang ton alam te la pen ke cheneng ria lo ke jog dun ji apan. Union Bank of India a website lang vikdame. কাচনিং রিয়া লো কে ডেং পন কি জুত সিয়ার নিকে আরু আছে ক্লো নিফাই কৃষির কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লং আং হয় কে পাপ্লেং পন জিয়া ফান কাচনিং রিয়া লো হাং পন টাং লো অফিসার ইন গ্রুপ বি ডি আর ডি ই পি আর আং হয় ক্যাপ দো বাং ফটুম ইকোনমিক ফাইন্যান্স লাপেন টে লাসোয়ারেন চিংবার ক্রি এম এ এম এ সি কচারলি টাঙা ঠেকালো কেডো টাঙা টুম নাইজি অফিসার ইন গ্রুপ বি ডি আর ডি এস আই এম আং হয় কেপদো বাংফুয়াটুম স্টেটিস্টিক মেথেমেটিক্স মেথেমেটিক্যাল স্টেটিস্টিক এপ্লাইড স্টেটিস্টিক কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স ইকোনোমেট্রিক্স লাপেন্টে ইনফরমেটিক্স আনাত মাস্টার ডিগ্রি কেডো টাঙা টুম নাইজি নং নাম চিকলুই জন পেন সিকা সুরি থ্রক সি ক্যাবরা নের ক্যাবরা ফারো ফ্লিরা ফো ক্যাপেন লাগ ইসিরা সুরি ফ্লি ক্যাবরা ইসিরা ফারো থ্রক আন লাপেন্টে আসন আসন আবনাস্তা দোজি আর্টা নিংকা নিংকয় রাই সি পেন নিংকান ঠং ক্যাব আং বংশি দোচট নাংজি আং টনালাম থে লাপেন কাচেনেং রিয়ালো কেজক দুঞ্জিয়া ফান আর বি আই ডট ও আর জি dot in a website lang ikdami kachaning ria lo ke dengpon ki jut siar ni ke aruni phai inkoy pini boring abir thake lapani chalo lage akasmani gati mohabahu donmarli pena karbiang deng along ppc rot parjuji ma pini pen than pachi ni ikla পেনাপকে আরু আছে ক্লো নিফাই ক্রেসি উর্মিয়ারনি পেনাপ কার্বিয়াং ডেংলং আফ্রাংসি বীরটার জিগলংপ আদুন্থু কায়াসম সারলাম থে আর জিগলংপ আদুন্থু আসন আসন কে পাচিনি আলহাম রট পারজু পনপ আদুন্থু লামুয়েট কেফুর আংডেং আলং তোমসো আরজিক লংপ তমু সোয়ামেন কে তোয়ার কাছে টপ বাংস তমু কে পারজু মাটে কে থান পঞ্জি লাকে হাংমিজি হানসে আদুন্থু লুনবারি মাংডেং আলং দিয়াইকা লুনবা নাংডেং আলং শশীকলা হানসে পি চন্দ্রকান্ত টেরাং জয়রাম তিসু লাপেন্টে রেঙ্কা এংটি পিপেন কিলুন আসন আসন আলুন আর্জিক লংপ পেনাপ কার্বিয়াং ডেং লং কেরট কে পারচিজি কে লাপানি চলো

Duma ke e oke pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Bonta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang. Ok pran chepe mesenji pulo tangte duma ason an pen chepa helo nanji. Duma ke mong ke cho lapen kahenot pen ing por elang joy ing huarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমিহি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনু ইডাকচি লাসি হিথি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাইজি ওসো কাচোপাথে আসার পিমার আতুমা ফান দুমা পাচুছে দেট নাইজি লাপেন মং মে দেট নাইজি কেমেসেন আজির পজির পি আতুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর্তা কাবেদেত আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লংলে দেত নাইজে নেংচি বি একথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লিয়া দুন্থু লুনাং ডেং দামিক লোনাং পিনি লুনাং ডেং আলং ফ্রান্সি প্রসেনজিত ফাংচো পেন কি লুনা লুনার জিগলংপ আলুনা লাম থেকে মানায় আতুরা সন আর্জিক সেনাং আলাং লিপেন কি লুন লবাং সলুন

লুনং ডেং লং আদুন্থু ধনসিং তেরন পেনকি লুনা লুনার জিগলংপ আলুনা লাম থেকে কাচে ক্রং নাং আর্জিক সঙ্গ আলাংলি পেনকি লুন লবাং সলুন

0: যাতে ভালদরে চাফ চিকুণ করে পেলায় সফা পলিথিন বা পলিথিনত করে আসলে আসলে বেলেগ কন্টেইনারত দিব পারলে খুবই ভাল। সেই ব্যবস্থালৈকে যদি পালন করে মই ভাবো কিছু রোগ প্রতিরোধ করার ব্যবস্থা আমি করব পারি।
1: হয় মাংস পরিচালনার সময়ত কন্টামিনেশন রোধ করিবর কারণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কিমান গুরুত্বপূর্ণ বাইদেউ কোকসন?
2: প্রদূষণ রোধ করিবর কারণে কিছু ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানি চলা প্রয়োজন। আগতে এই কথাখিনি কোয়াই হয়েছে যে মাংস প্রস্তুতকরণ কিছু পরিষ্কার আর অপরিষ্কার প্রক্রিয়া থাকে। এই দুইটা প্রক্রিয়ার যেখানে ঠাই সেইখানে মানে কঠোরভাবে পৃথকীকরণের ব্যবস্থা থাকিব লাগে। যেনে জন্তু বধ করা বা সাফা করা যেখানে ঠাই সেইখানে মাংস প্রস্তুত বা সংরক্ষণ করা ঠাইর পর পৃথক হব লাগে। আর কসাইখানার যেখানে কর্মী হাত পরিষ্কার হব লাগে। যেখানে সঁজুলি মাংস কাটিবলে ব্যবহার করা হয় বা যেখানে পৃষ্ঠত মাংস কটা হয় সেইখানে সঘনায় পরিষ্কার করে থাকিব লাগে। আর কসাইখানার তাপমাত্রা নিয়ন্ত্রণও অতি গুরুত্বপূর্ণ। আর তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত হলেহে ই যেবিলাক ব্যাকটেরিয়া ক্ষতিকারক অনুজীব আছে সেইবিলাকর বৃদ্ধি রোধ করিব পারে আর মাংসখিনি সুরক্ষিত হয়ে থাকিব পারে। গোটেই প্রক্রিয়াটোত এটা সরু সামান্য ভুলেও গুরুত্বপূর্ণ প্রদূষণের কারণ হব পারে।
1: হয়
2: সেখানে ব্যক্তিগত ব্যবস্থার দরকার।
1: হয় মই পুনর ডক্টর সমুয়া ডাঙরিয়া খুঁটিছো যে মিউনিসিপাল কর্তৃপক্ষ পর্যায়ের স্বাস্থ্যবিধি বজায় রাখিবলৈ কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত?
3: এই কথাটো মই আগৰ বক্তব্যত দাঙি ধৰিছোঁ যে আমি যেতিয়া আমাৰ শ্লটা হাউচৰ পৰা আমাৰ যিবিলাক চেলিং পইণ্টলৈকে মাংসবিলাক বিক্ৰী ব্যৱস্থা হয় তাতে আমি এই কথাখিনি ষ্ট্ৰিক্টলি ফ'ল' কৰোঁ যাতে সেই যিখিনি মাংসখিনিত চিল লগোৱা আছেনে নাই। চিল লগোৱা মিনছ এনেকুৱা ধৰণৰ যে সেই মাংসখিনিতে চিল লগোৱা থাকিব যি সেই মাংসখিনি যিখিনি মাংস এণ্টিমৰ্টেম আৰু পষ্টমৰ্টেম এক্সামিনেশ্যন হৈছে সেই কথাখিনি আমি সদায় নজৰ ৰাখোঁ। দ্বিতীয় কথাটো হৈছে কি যিখিনি চেলিং পইণ্ট আছে সেই চেলিং পইণ্টত তেওঁলোকে ডিপ ফ্ৰিজ ব্যৱহাৰ কৰিছেনে নাই। কাৰণ এটা কথা ঠিক যে তেওঁলোকে যিখিনি মাংস আজি লৈ আহিলে সেই মাংসখিনি সেই পাৰ্টিকুলাৰ ডেটে বিক্ৰী নহ'বও পাৰে। গতিকে সেই মাংসখিনি যদি ভালকৈ প্ৰিজাৰ্ভ কৰি নাৰাখে তেতিয়াহ'লে নিশ্চয় নষ্ট হৈ যোৱাৰ অৱকাশ থাকে। তৃতীয় পইণ্টটো হৈছেগৈ তেওঁলোকৰ ৰানিং ৱাটাৰ ফেচিলিটি আছেনে নাই আৰু তেওঁলোকে গোটেই হাউচটো গ্লাছেৰে আৱৰি ৰাখিছেনে নাই। এই কথাখিনি আমি সদায় নজৰ দিওঁ আৰু এই নজৰটো এইকাৰণে যাতে এই কথাখিনি তেওঁলোকে যদি ষ্ট্ৰিক্টলি ফ'ল' নকৰে তেতিয়া আমি তেওঁলোকক কি পেনাল্টি ভৰাই দিওঁ আৰু প্ৰয়োজন সাপেক্ষে আমি সেই পেনাল্টিৰ পিছতো তেওঁলোকে যদি সেই নিয়মটো তেওঁলোকে দীঘলীয়া সময়ে নাপালে তেতিয়াহ'লে আমি তেওঁলোকক কি কৰোঁ তেওঁলোকৰ লাইচেঞ্চটো আমি কেঞ্চেল কৰি দিওঁ বা কেতিয়াবা তেওঁলোকৰ দোকানখন আমি চিল কৰি দিওঁ।
1: এতিয়া কৰ্মচাৰীসকলৰ মাজত সচেতনতা এটা চিন্তাৰ বিষয়, সেইখিনি আপোনালোকে কৰিছে নেকি?
0: এই যেটো আমি ওয়ান হেলথ প্রজেক্টর কথা কলো আই সি এম আর যখন প্রজেক্ট আমাক দিছে এবছর আমি কমপ্লিট করল তাত সেই বস্তুটা আমি রাখিছো। সেইভাগে এটা সীমিত সংখ্যক কর্মচারীক বিশেষকে যেটো আমার জুরিপারত থাকা সংগঠিত কসাইখানা আছে তার কর্মচারী সকলক আমি লৈছো আর অসংগঠিত আমি ছয় মাইলর তারপর বেলতলা আর এটা নতুনকে আমি লখরার এইখিনিক লৈ পেলায় আমি দেখিছো তেওঁলোকক যেতিয়া কৈছো যে কেনেকে মাংসর পৰা মানুহলৈ বেমাৰ বিয়পে বা আপোনালোকৰ পৰাও মাংসলৈকে কেনেকে যায় সেই কথাখিনি কোৱাৰ পিছত তাত লব লগা সাৱধানতা আমি দেখুৱাইছো। হাতৰ পৰা আমি কিছুমান মানে সোৱাব লৈ পেলাই গ্ৰ' কৰি দেখুৱাইছো যে কিমান বীজাণু তেওঁৰ হাতখনত দেখাত খুবেই চফা কিন্তু হাতখনৰ পৰাই লোৱা বীজাণুখিনি আমি যেতিয়া তাত গ্ৰ' কৰি দেখুৱাইছো তেওঁলোক মানে আচৰিত হৈছে বা তেওঁলোকৰ যেতিয়া স্বাস্থ্য পৰীক্ষা কৰিছো কৰি কিছুমান মানে তেওঁলোকে নজনা বেমাৰো আমি ধৰা পেলাইছো। এই সজাগতাখিনিয়ে তেওঁলোকক কিছুখিনি উন্নত কৰিছে আৰু আমি তেওঁলোকক পি পি কিট খিনি দিছো, ডিসপোজ করার কারণে কন্টেইনার দিছো, তাত মানে প্লাস্টিক বিলাক দিছো। এইখিনি ব্যবহার করার লগে লগে কি হল তেওঁলোক তো বহুতখিনি মানে সজাগ হলে যে আর মই কলো যে আপনাদের এইখিনি সজায় পিপি কিট পিন্ধি মাস্ক পিন্ধি বা হেড গিয়ার পিন্ধি পেলায় যেটা মাংসটো দিব গ্রাহকখিনিও কনভিন্স হব হয় এইখন দোকানত ধুনিয়াকে মানে পরিচালনা করে পেলায় আমাক মাংসখিনি দিছে ই নিশ্চয় ভাল হব। এই দুইটা বাণিজ্যিক দিকতো ইয়াক আকর্ষণ করেছে আর তেওঁলোকও কিন্তু এটো এটা বৃহৎ পর্যায়ত আর বিভিন্ন অংশত আমি যদি লৈ যাব পাৰো নিশ্চয় মানে মানুহখিনিক উপকৃত কৰিব।
1: হয়, আমি এটা অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় আজি আলোচনা কৰিলো যে বিজ্ঞানসন্মত কসাইখানাৰ কিয় আৱশ্যক। আমাৰ শ্ৰোতাসকল নিশ্চয় এইখিনি আলোচনাৰ পৰা যথেষ্ট উপকৃত হ'ব। আজি লৈ আমাৰ আলোচনা ইমানতে সামৰণি মাৰিছো। আপোনালোক তিনিওজনকে ধন্যবাদ জনাইছো। নমস্কাৰ। বিজ্ঞানসন্মত কসাইখানাৰ আৱশ্যকতা আলোচনাটি শুনিলে, আলোচনাটিত অংশগ্রহণ করিলে ডাক্তৰ নগেন্দ্রনাথ বর্মন, ডাক্তৰ কৈলাশ চন্দ্র সমুয়া আৰু ডাক্তৰ অজন্তা শর্মায়ে। আলোচনাটি আগবঢ়াইছিল কৃতাঞ্জলি বর্মনে।

মুখা পিন্ধা তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি

এটি এটি ক্ষণ যেন মুকুটারে ধন, এনেয়ে হেরোয়ালে নাহে উভতি, এয়া যেন জীবন জিয়ার অমোঘ মন্ত্র। গীতত এনে চেতনা, শব্দর গঞ্জনা কেবল ভূপেন হাজৰিকাৰ সৃষ্টিতহে সম্ভৱ।